0: जी हाँ दोस्तों, मूवी कसम आशा भोसले नीति मुकेश का आवाज अभी आप सुन रहे थे। ठीक है दोस्तों, यहाँ तक थे हमारा नेखन तीन आखन तक से लेकर फाइफन नेखन तक के गीत मैंने आप लोग को सुनाया है। जैसे मैंने कहा था अभी होगा रेखलामा और न्यूज़, और उसके बाद हम चलाएंगे खव और जो लोग कुछ पुराने गाने भी हमने चलेंगे, पुराने गाना रफ़ी साहब के मुकेश का, और ऐसे से हम आप लोग को सुनाएंगे किशोर दा की। एक घंटा का प्रोग्राम रहेगा, 11 बजे तक हमारा तुम्हारा साथ है, और आप सब चून है द एफ ग्रीन लव फॉर हिंदुस्तानी रेडियो से आप सब चून है। न्यूज़ के बाद हम सुनेंगे किसी के दो फरमाइशें जो सही जवाब को दिया है, लेकिन उसका जवाब मैं नहीं दूंगा आज, मैं शुक्रवार को दूंगे, लेकिन दो सही जवाब आया है सवाल पे, तो दो फरमाइशें हम ज़रूर आप लोग को सुनाएंगे, और फ्रेडा के हम बाकी सब सुनाएंगे। वक्त नहीं है, वक्त की कमी है, वक्त कम है हमारे पास। जितने लोग प्रोग्राम को सुनते हैं, जहाँ तक ये आवाज़ सुनते हैं लोग, सभी को हम एक बार फिर से सलाम करते हैं, नमस्कार कहते हैं। ऐसे ही सुनते रहना और हम लोग के लाइक करना, जो भी काम करवाना है आइए, फाहौन हिंदुस्तानी आप लोग के दो हाथ से वेट कर रहा है। आइए, अपना जो फरमाइश है जो आप लोग को देना है दीजिए, करवाइए दोस्तों। तब तक के लिए हम चलते हैं न्यूज़ और कुछ रिक्लाम की ओर।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक, और टेलीफोन नंबर 07 5 3 2 7 4। इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ramsoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Fitnessketen Basic Fit groeit hard en telt inmiddels 6,1 miljoen leden door onder meer uitbreiding van het aantal vestigingen. Het bedrijf presteert sterk en ziet het gemiddelde aantal lidmaatschappen per club stijgen tot zo'n 3000. Dit komt vermoedelijk door ruimere openingstijden waarbij sommige vestigingen dag en nacht open zijn. Na jaren onderzoek zijn de identiteiten bekend van de twee mannen van wie in 2023 lichaamsdelen op Texel aanspoelden. Het gaat om Afghanen van 20 en 27 jaar. Een strandjutter deed destijds de lugubere fonds. De politie vermoedde al snel dat het ging om verdronken bootvluchtelingen uit Frankrijk. In november verschijnt een 18-jarige jongen voor de rechter in België wegens plannen voor een terroristische aanslag tijdens de Pride in Leuven. Via Telegram zocht hij naar wapens en sprak hij met een undercoveragent. Na maanden voor arrest is hij inmiddels vrij in afwachting van het proces in november. Bij de grote bosbranden vlakbij Bordeaux ontstond een fenomeen dat een Franse brandweerman een vuurstorm noemde en de gouverneur van Gironde ongelooflijk ongezien. Deze vuurwolk ontstaat door de extreme hitte en energie van krachtige branden en is Europa nog vrij nieuw. Het fenomeen maakt bosbranden moeilijker te bestrijden. In Zandvoort werd gisteren een bezoeker van Pride on the Beach geslagen en uitgescholden, dat meldt NH Nieuws. De politie noemt het aannemelijk dat de geaardheid van het slachtoffer de aanleiding was. Met camerabeelden werd de minderjarige verdachte herkend en aangehouden.
6: Het slachtoffer hoefde niet naar het ziekenhuis. En dan tot slot het weer. Vanochtend trekt de hardnekkige bewolking in het noordoosten snel oostwaarts. Elders in het land schijnt de zon. Dankzij flinke zonnestralen loopt de temperatuur in de middag flink op. In het zuiden is het zelfs zomers warm met maximaal rond de 25 graden of meer. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
7: Muziek en informatie. Bij Fahon Hindustani Radio.